0: দাদা বুঝলো আগে তো
1: চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারো সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সবই স্কুল অফিস জুন সবই স্যাং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় ঝুষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িনছ তাও আমার মনে হয় আগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলাম ঝুষে তাও এ ফোন নম্বর 0215547787 9842535541 সব হয় আবু ভেরি গুড ভেরি গুড
2: Entertaining the nation. LensNepal.com. In focus, you and everything.